আসে। তবে তো ভয় আসার মোবাইল দ্বারা রেশন কার্ডের একটি বেবে বাড়িতে তুমি ভোরবেলা অনাজ নিজে তুমি রিসিভ করবে সেটা আছে তথা ফরিয়াদ না দাবি সেটা আছে। আর এই জোড়া অধিকারী না নির্ণয়কে সন্তোষ না থাকে তো গুজরাট রাজ্য অন্য আয়োগ দাঙ্গি না দেবে সিবি অর্জিকে আপিল করি ন্যায় মর্মে সেটা আছে। ফোন নম্বর 0 4 9 2 3 8 4 0 শুধু।

আপনার চিন্তা করবে না। ওই তোমার আমি যাবো না, ও কর্ম তো বলে কোনো হয় না, বুঝলি তো? বলতে পারবে না, আমি তার বাবা বলছে তোমাকে তো পারবে না, আর বুঝতে পারবে না।

হয়েছে যে গত বছর তার নবানুম ঘটেছে। জেলানি পুল 112 সারা ওয়ে 100 টাকা পরিণাম মেনে নিয়েছে। জেলা 47 সরকারি সারা ওয়ে সমাবেশ থেকে পরীক্ষা কেন্দ্রে দৃষ্টি 98.57 টাকা সাথে ফতেগড় কেন্দ্র সমগ্র জেলা মা প্রথম রয়েছে। খাস করে নয় পৌঁছনা 10 কেন্দ্র বা মানবী সিবাই